0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী পলেশ হাজংলা গান রা
1: আজিলা অনুষ্ঠানী আপনিগুলা শুনিবাগে পাব রাঙা পাথিনলা বিষয়নি একরা হুটুকে কথিকা সুরুমা হাজংলা আওয়াজ নি।
2: নমস্কার, রাঙাপাথিন হাজং তিমতগিলা ব্যবহার করা একরা অন্যতম পোশাক। পোশাক খালি মানব জাতিল মান সম্মান রক্ষা করেলা জনে পিনিবশ্যই নহয়। পোশাক এমন একরা বস্ত্র যি পোশাকলার দ্বারা একরা জাতিল সংস্কার মর্যাদা বাসিয়া রাখিব সম্ভব। পোশাক একরা জাতিল পরিচয়, পোশাক একরা জাতিল গৌরব, পোশাক একরা জাতিল অহংকার। আজি রাঙাপাথিনল মাইদনী আছে হাজং জাতিল রূপ। পোশাক একরা জাতির গে জিঙিয়ে রাখালা মেরুদণ্ড কোয়ারাও ভোল নহাব। সাজ পোশাক মৈদতেই গাথা থাকে একরা জাতিল কৃষ্টিকলা সংস্কৃতি আর ঐতিহ্য। জিদগে নিয় একরা জাতি নিজল পরিচয়ের আগে তুলিয়ে ধরিয়া গর্বিত অনুভব করিব পায়। কথায় কয় যে একরা জাতিকে যদি ধ্বংস করিব চায় তাহলে ওই জাতির ঐতিহ্য, দৈনিক ব্যবহার করা সাজ পোশাক আর রীতিনীতিগুলোকে মুছে দি। তেপি নিজে নিজে ধ্বংস হয়ে যাব ওই জাতির। উদয় একরা জাতিরকে বাসিয়া রাখিব যদি চায় তাহলে বাসিয়া রাখিব দরকার ওলা ভাষা কৃষ্টিকলালা লগে লগে সাজ পোশাক রাগেও। এলা ভিতর নি রাঙাপাথিন হলে হাজং জাতির আগে বাসিয়া রাখা একরা অন্যতম সম্পদ। রাঙাপাথিন্দ হলে হাজং ময়গিলাল ব্যবহার করা একরা মূল্যবান কাপড়, যে কাপড়ল দ্বারায় একরা মাও নিজল মান সম্মানকে সুরক্ষা করিয়ে রাখিছে রাখিছে। রাঙাপাথিনল ঝপ বা আঁচল নি গাঁথিয় হাজং জাতিল ঐতিহ্য। রাঙাপাথিনল আঁচল বা ঝপরা ইঙ্কহেনা স্থান, যে স্থান নি রূপ তুলিয়া গাথা আসছে একরা জাতিল পূর্ণাঙ্গ রূপ, যার দ্বারাই আজি হাজং জাতিল পরিচয় নিয়ে গর্ববোধ করিব সম্ভব। রাম ধনুল রং ওমা তোলা মন মিলিয়া বানাসে ফুল আগন। রাঙাপাথিন্দাগে নিয়ে লেখক লেখিকা গিল কতজনে কত ঝনলা কত ধারণা। যোগ্যবান লেখক লেখিকা গিলাও লিখিছে কত গান কবিতা আরো লিখিছে

নানান কথা। কিন্তু মোলাও পরিকল্পনা যে রামধনুল উপর দৃষ্টি রাখিয়া প্রকৃতির রূপ গে নিয়ে হাজাসে হাজং মাওরা আমলা রাঙা পাথিন দেগে। যে সময় মেঘ দিনী মেঘলা মেঘলা ভাব, ওই সময় যদি রামধনুক বরয়, ঠিক ওই সময়তে আকাশলা ভাবরা বা আকাশলা রূপর একরা নালিমা ভাব পয়দা করে, মানে রাঙা রাঙা রূপ ধারণ করে, আরো ফাঁকে ফাঁকে বাদল বা আবলা আনাগুন হয়। ওই সময় এক কোনানিকে বিকাকে রামধনু বা রংধনুক উথানি রূপর ওই রূপর গে নিয়ে বা ওই রূপর গে তুলনা করে আমলা হাজং মাওরা রাঙা পাথিনল সৃষ্টি করিছে। সময় লজি প্রাকৃতিল এগরা রূপ ওই রূপর তুলিয়া ধরিছে রাঙা পাথিনল রংনি। পাথিনল আকার, পাথিনল কোনো নির্ধারিত মাপ কাঠি নয়, মনল সাইজ নিয়ে দিগল আর পাথলির হয়। জিঙ্ক দিগল সাড়ে ছয় হাত পনে সাত হাত আর পাথলি আড়াই হাত পনে তিন হাত পর্যন্ত মনগুলো বানায়। ঘর নিয়ে সবসময় ব্যবহার করিবগে বেশিরভাগ পাঁচ হাত আর ছয় দুই হাত পাথলি পাঁচ হাত দিগল পাথিন্দ ব্যবহার করে। বর্তমানে সাওয়াগিল কমরনি পিনি আর মেখলা হিসেবে ব্যবহার করে জনেও পাথিনল সাইজগুল কমকে বানায়। পাথিন পিনিবল ধং পরম্পরা থকনে আমরা পাথিন পিনিবল ধংরা দুই রকমকে দেখে। জিঙ্ক এক একরা ঝবুক নিয়ে বানিয়ে আরেকরা ঝবরা নেবরা ফালে কুচি কুচিকে গুজিয়ে পিনি আর কমরনিকে ফুল আগন বা ধুলা গামছা বানে আর ফুল আগন বা ধুলা গামছারাই বুকনিকে অর্ণা ধক উড়ি আর সাদা গামছা বা ফুল আগন দিয়ে কমর বানি বলল লগে লগেও সময়ল অনুপাতে কমরনি আগে হাজং ময়ে গেল কমর গোড় বা কমর শিকুল ব্যবহার করিবন। যে কমর গোড় বা কমর শিকুল কয় উদ সাধারণত রূপলহে হয়। আর কমর বানিব কারণে নিজের হাতে কমর চামড়িও বানিয়া দুই তিন ইঞ্চিল কমর চামড়ি বানিয়াও কমর বানিবন, যাতে পাথিন পিনিবর সুরক্ষা থাকে। দুই নম্বর পাথিন পিনল ধরন্দা হলে একরা ঝ বুক নিয়ে বানিয়ে আর একরা ঝবরা এক দের তাকর উল্টকে পকতে কমরনি বানে আর ফুল আগন বা ফুল গামছা দিয়ে আগড়িবন। যে কাপড় দিয়ে গাওরা আগড়িবন ওই কাপড়ল নামরাই হচ্ছে আগন। ইঙ্কা হেনা কমর বানা যে পাথিন্দ পিনি উদনি কমর গোড় বা কমর চামড়িলেও ব্যবহার লা দরকার না থাকে। ইঙ্কা হেনা পাথিন পিনিবগে ডাঙর সাইজল পাথিন দরকার হয়। আর বেশিরভাগ ইঙ্কা হেনা পাথিন্দ গুস্তি খাবা জালে বা কিবা কামে কাজে ব্যস্ত থাকিলে আমরা ওই পাথিন পিনের ব্যবহার করে। আর কামে কাজে সবসময় ঘরনিকে হুরু সাইজ পাথিনগুলো ব্যবহার করে। পাথিনল ভাগ রাঙা পাথিন্দ জিঙ্ক নানান রংলা রংনি রঙিন বানিয়া রাখিছে হাজং তিমটল রূপ। ঠিক উঙ্কই হাজং ময়ল এক এক গাওলা ভাগ বা পার্ট দিয়ে নিজগে পূর্ণ এগরা রূপ দিয়ে গাঁথিয়ে রাখিছে, যিদ কোনো অংশেও কম নহয়। পাথিনল এক এক ভাগলা এক এক নাম আছে, জিঙ্ক কান দুরা বাদল চাপা চুক বোমা মানে মাসখাম পৈর এক বাদল দুই বাদল তিন বাদল গাও। আর প্রত্যেক গাওলা ময়দানী আছে খুলপা সাওয়া গুরু চামড়ি জ্বর ভাঙা জুলকা সাওয়া হোল পোনা সাওয়া

ছাওয়া, এক চাপা, তিন চাপা, পাঁচ চাপা, সাত চাপা, ইঙ্ক হেনা পাঠিনল ভাগ আছে। যতটুক সম্ভব খুঁজাখুঁজি করিয়ে জানিব পালে এই ভাগগিল ল নামরা আজিও পাঠিনি ব্যবহার করিয়ে থাকে। পূর্ণাঙ্গভাবে সুতিক নাও হব পায় তবু পাঠিনল নিয়ে বর্তমানে আমলা শিক্ষিত চেংরা চিংড়িগিল পাঠিনল নিয়ে সমাজলা নানান জিনিসল ফালে পরীক্ষা নিরীক্ষা করিয়ে গবেষণা করিয়া আসে। ইঙ্কা গবেষণা করালা দ্বারাই হয়তো আরও ভালাকে পাঠিনল রূপর তুলিয়ে ধরিব পাব। যই নিজল শিক্ষা আর কর্মজীবনলা ফাঁকে ফাঁকে আগিয়ে নেওয়ালা যে পরিকল্পনা চালিয়ে আসছে সমাজ আগে আগবাই আগিয়ে নেওয়ালা সমাজলা ইঙ্কা হেনা মন গেলে।

ভিন্ন রূপর তুলিয়ে ধরিব পাব। যই নিজল শিক্ষ আর কর্মজীবন লাভ ফাঁকে ফাঁকে আগিয়ে নেওয়ালা যে পরিকল্পনা চালিয়ে আসছে সমাজকে আগবাই আগিয়ে নেওয়ালা সমাজলা ইনকা হেনা মন গেলে।

তো এই ধুলা পাথিন্দেও কায়ু কান থয় কায়ু নাও থয়। অলা পরে হুসে কান পাথিন, কান পাথিন্দ একচুয়ালি দুই তিন রংলা হুতো দিয়ে বানাই, জিঙ্ক ধুলা বা যে কোনো রংলা এক রং হুটো ওদানিকে দুই তিন কালার হুতো দিয়ে মানে চাপা কান দেয় উদগে কয় কান পাথিন। তারপরে চাপা পাথিন পাথিনল তিন ভাগ নি, দুই ভাগ ও ফুরবাই আর নামা বাই, রাঙা পাথিনল চাপা, এগরা পাথিনল তিন ভাগ নি দুই ভাগ, তল ভাই আর অফুর ভাইরা রাঙা পাথিন মতনে পুরো রাঙা পাথিনল চাপা দিয়ে বানায়, আর ময়দ ভাগরা যে কোনো রংলা হুটো দিয়ে টানা দেয় আর গুড়াই উডগে কয় চাপা পাথিন। চাপা পাথিনল পরে আহে ফুল পাথিন, ফুল পাথিন দেও যুগল লগে লগে এলা সময়ল মনলা পরিবর্তন হুসে ঠিক উঙ্কই পাথিনল। পাথিনল বহুত গবেষণা করে মন গেল পাথিনগে ডেভেলপ বানাবার চেষ্টা করব লাগিছে, আর ওই হিসেবে পাথিনগেও এলা চাপা বা পুরো গাও ঘিল ফুল দিয়ে রাঙা পাথিন বানায়। তারপরে আছে কৃষ্টিল পাথিন, হাজংগল কৃষ্টিল রাঙা পাথিন্দ হলে এক চাপা পাতা রং চাপা রাঙা পাথিন্দ, আর উদ্দ চাপ পাতা রং হওয়ালা কারণ দা হুসে হাজং মনগল বেশির ভাগে খেতি বাতি করিয়ে জীবন যাপন করে, আর মহ মরতে কৃষিল ওপর দৃষ্টি রক্ষে ভই পাথার গিলগে, খালি ভই পাথার গিলগে এগর পাতা রং যে সৃষ্টি করে ওই রূপল ওপর দৃষ্টি রক্ষিয়ে হাজং ঘিল কৃষ্টিল পাথিন্দগে পাতা চাপা পাথিন্দ যোগ্য পাথিন হিসেবে মানিয়ে নিছে। কারলা কারলা ধারণা রাঙা পাথিনল যে আলাদা আলাদা রংলা হুতো দিয়ে যে হেরা হেরাকে আসছে ওই হেরা হেরা দাগ রাগে কায়ু কায়ু ভাবে যে হাজংগল উদ নাঙল্লা চিন, আর হাল বোয়ালে জিঙ্ক মাতির এগরা রাংথা রাংথা রূপ ধারণ করে উডজনে পাথিন্দগে রাঙা দিয়ে গুড়ানি আর টানানি হয়। তো এই রাঙা পাথিনল রূপ আর হাজংগল যে কৃষি ভুক্তি ইদ ইদনিকে তুলে ধরিছে পাথিনল মাধ্যমে, আর ইদ ইঙ্ক জাগিয়ে থাকুক ভবিষ্যৎ ফালেও উদয়ময় কামনা করে। ওলা পরে আহে মানি পাথিন, মানি পাথিন কব জালে আমরম হবই জানে ইদ হয় বিয়েনি ব্যবহার করা বিয়ল পাথিন। এমন একগ্রা সময় থাকিব যে সময় নিকে বিয়ে ঠিক হলে কাপড় বানাবা বা পাথিন বানাবা জ পায় না না পায় উঙ্ক হেনা প্রশ্নগুলো আহিব, আর যদি উঙ্ক হেনা কাপড় বানাবা না পায় তাহলে বিয়ে পর্যন্ত ভাঙিয়ে যাব। তো রাঙা পাথিনল রাঙা চাপা পাথিনদ যে হাজং বিয়ে নিকে মানি পাথিন হিসেবে ব্যবহার হয় ওদ যে পাথিনদ ফার্স্টে বানায় ওই পাথিনদহে বিয়েল মানি পাথিন হিসেবে ব্যবহার করে। উদজনে হাজং সমাজনি কারলা ঘরনি যদি বিয়ে ঠিক হয় তো কাপড় বানাবালাও এগরা ধুমধাম চাপ আহে যায়, আর রাঙা চাপা পাথিন বানাবাগে ব্যস্ত হয়ে থাকে। যদিও বিয়ে গিরি গেলে ব্যবহার বানাবাগে সময় না পায় তাহলে ওই অঞ্চল নি কই রাঙা পাথিন চাপা বানা লাগাছে পাথিন রাঙা পাথিন লাগাছে উদগে খুঁজি, আর ওই রাঙা পাথিন দগে মানি পাথিন হিসেবে ব্যবহার করে। তাও কি এ তিন চাপা নহয় এক চাপা জিদগে গোটা চাপা কয়, ইদানি একটা কথাও আছে যে এক চাপাহে শুভ লক্ষণ আর
ফাল্লা চাপারা হয় অশুভ লক্ষণ বুড়ক বুড়ি ধারণা তার মানে ধরে নেও যে গোটা চাপা শুভ

0: দামাত কুইনল মিলন, ফালা চাপা ফালা করে সংসার নিয়ে দামাত কুইনগণ। উদয় বিয়নি মানি পাথিন দগে বিয়ল যোগ্য পাথিন, এক চাপা পাথিন দগে হে যোগ্য পাথিন হিসেবে গণ্য বা ব্যবহার করে। আগেলা দিন নি এগরা ইঙ্কা হেনা ধারণাও থাকিবন, যই নাকি পাথিন বানাব নাপাবন উমগে কুবন, যে যই নাপায় বান্না যোয়া উই চিংড়ির তুন্দ হাদা, কি করিব সংসার নি ভরসা খালি হুব মিশই তাপমাশা, নিজের যাইত্ব নাপায় থার কি সামলাব সংসারলা ভার। তো বানাগোড়া নাপাবা চিংড়ি লাগে উঙ্ককে মানে অপমান করা হবন। তো এলা এই প্রচলন দা নৈক যদিও, তবু আজি পর্যন্ত আমলা হাজং সমাজনি ঘরে ঘরে কাপড় বানাননি ব্যবস্থারা এলাও চলিয়ে আছে। আর মই গর্বকেই করিব পাব আজিও আমলা হাজং সমাজনি আমলা দরকারি কাপড় পাথিন গামছা ময় মরতলা কাপড় ঘিল নিজের হাতে বানায় আর নিজের হাতে ব্যবহার করে। কাপড় বা পাথিন ব্যবহার হাজং ময়গল বয়স আর সময়ল উপর দৃষ্টি রাখি ব্যবহার করে। উদজনে কোনো সময় নানান অনুষ্ঠান নি পাথিন রং রূপর অল্প রাঙা পাথিন রং নি জিঙ্ক মেলা রংলা হুত নিয়ে রঙিন হয়ে আসে। আর ওই পাথিনি জিঙ্ক আমলা জাতিল রূপ রে জাগিয়ে রাখিছে। তো ইঙ্কই রঙিন হয়ে জাগিয়ে থাকিব আমলা এই রাঙা পাথিন রূপর। আর ইঙ্কই উন্নতিনি আহিব সব ফালে দে
1: রাঙা পাথিন খালি পিনিব পাথিন নহয়, রাঙা পাথিন হুসে আমলা জাতিল মালা তুলল। উদয় এগরা মালা জি সম্মান উই সম্মান দায় রাঙা পাথিন উপর নিয়েও থাকিব চিরকাল। নমস্কার।
2: ইলা অনুষ্ঠান নি আপনি গিলা দ্বিতীয় গানরা শুনিবাগে পাব শিল্পী মুলিন্দ্র হাজংলা কণ্ঠনী।